শ্রোতাবন্ধু, আজি হচ্ছে আন্তর্জাতীয় নর্স বা সেবিকা দিবস। এই দিনটি বিশ্বব্যাপী সমাজ প্রতি নর্স মানক দ্বারা করা যাইতিবা অবদানকু পালন করা যায়। প্রতিবর্ষ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যে আধুনিক নর্সিংর প্রতিষ্ঠাতা, তাঁকরি জন্মদিবস মই মাস 12 তারিখ অর্থাৎ আজির দিনরে এই দিবস পালন করা যায়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল জনে ইংরাজী সামাজিক সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নর্সিংর প্রতিষ্ঠাতা লে। ক্রিমিয়ান যুদ্ধ সময় সে আহত সৈন্য সেবা করে দি লেডি উইথ দ ল্যাম্প ভাবে প্রসিদ্ধি লাভ করে। সে 1820 মসিহা মই মাস 12 তারিখে ইটালির ফ্লোরেন্স সহরের এক সম্ভ্রান্ত ব্রিটিশ পরিবারের জন্মগ্রহণ করে। সে নর্সিং এক সম্মানজনক বৃত্তির পরিণত করে এবং নর্স মানক তালিম কেন্দ্র প্রতিষ্ঠা করে। যুদ্ধ সময় আহত সৈনিক মানক স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করে সে অনেক জীবন বঞ্চাই।

এছাড়া কথাচিত্র আক্রোশ, কণ্ঠশিল্পী জাবেদ আলী, গীতরচনা এরশাদ কামিল, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

এয়ার লিফ্ট। এই কথাচিত্রেরও অমল মল্লিক, অরিজিৎ সিং এবং তুলসী কুমারঙ্ক কণ্ঠে শুনন্তু এই গীতটি। গীত রচনা কুমার, সঙ্গীত নির্দেশনা অমল মল্লিক।

শ্রোতা বন্ধু আপনার শুনুছন গোটে সিনেমা গীত ক্রম থে সাথিয়া সিনেমার গীত লিখিছন গুলজার সঙ্গীত থে সজাইছন এ আর রহমান এহাদে শুনুনি গীতটা কণ্ঠশিল্পী অদনান সামী।

শ্রোতাবন্ধু আপনার শুনেছেন গোটে সিনেমা গীত ক্রমথি সাথিয়া সিনেমার গীত লিখেছেন গুলজার সঙ্গীত থি সজাইছেন এ আর রহমান ইহাদে শুনুন আশা ভোসলে আর কার্তিক কর্কণ্ঠ থি গীতটা।

শ্রোতাবন্ধু, এন শেষ হল হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। আজ আপনার শুনলে গোটে সিনেমা গীত ক্রম থি সাথিয়া সিনেমার গীত। গীত মানুষ লিখি গুলজার, সঙ্গীত থি সজাই এ আর রহমান। গীত মানুষ গাই রিচা শর্মা, মহালক্ষ্মী, বৈশালী, শোমা, কেকে, শান, কুণাল, প্রবীণ মানি, আদনান স্বামী, এ আর রহমান, আশা ভোসলে আর কার্তিক। আকাশবাণী সম্বলপুর। শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটার, 945 কিলোহর্জ আর এফএম 101 মেগাহর্জ থি। আপনার আমার কার্যক্রম কে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যম থি ফিল শুনে পারবে।

শ্রোতা বন্ধু, এন শেষ হলা সম্বলপুরী গীতর কার্যক্রম বজারে বজাবালা। আজ আপনার শুনলে সুরেন্দ্র কুমার সাহু, দুর্গা নারায়ণ প্রসাদ মিশ্র, থবির সাহুঙ্কর কণ্ঠতি কিছু গীত লেখিলে গণেশ রাম সেঠ, বিরঞ্চি মল্লিক, দুর্গা নারায়ণ প্রসাদ মিশ্র আর হরিহর পোড়।

শ্রোতাবন্ধু, আপন মানে শুনুছন হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। ইহাদে শুনুন ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমানো এই গীতটা। এই গীতকে লিখেছেন

শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন গদর টু সিনেমারি গীতটা। গাইছন বিশাল মিশ্র, নীতিন মোহন, সাহিল অখতর আর সহনাজ অখতর। লিখেছেন শহীদ কাদরী, সঙ্গীত সাজিয়েছেন মিথুন।

শ্রোতা বন্ধু, কার্যক্রম শেষে শুনো এই গীতটা, পুষ্পা টু সিনেমা নো। গাইছেন জাভেদ আলী আর মধুপন্তি বাগচি, লিখেছেন রকিব আলম, সঙ্গীতটি সাজিয়েছেন কল্যাণ।

শ্রোতাবন্ধু, এথর শুনন্তু হম দিল দে চুকে সনম কথাচিত্রর এই গীতটি। কণ্ঠশিল্পী কুমার সানু এবং কবিতা কৃষ্ণমূর্তি, গীতিকার মেহবুব, সঙ্গীত নির্দেশনা ইসমাইল দরবার।

শ্রোতা বন্ধু, যদি গছ সুস্থ রহিব তেবে আমার পরিবেশ মধ্যে সুস্থ রহিব। কিন্তু দুঃখর কথা হেলা, আজি অনেক স্থানরে অনিয়ন্ত্রিত ভাবরে গছ কটা যাউছি, জঙ্গল নষ্ট হেউছি, তাহার পরিণাম বড়ুছি তাপমাত্রা, বাত্যা, বন্যা ও প্রদূষণ। আজ্ঞা নমস্কার। নমস্কার, আপনার স্বাগত করছু আমার ঘর সংসার হ্যালো সখী কার্যক্রম কু। আজ্ঞা, আজ আমার বিষয়টি হচ্ছে সুস্থ গছ, সুস্থ পরিবেশ, সে বিষয়ে। আজ্ঞা, আজ্ঞা, আপনার পরিচয়টি প্রথমে দিয়ন্তু আমার শ্রোতা বন্ধু মানুষ। আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত স্বাগত আপনার আমার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর হ্যালো সখী কার্যক্রম কু। গছ আমি লগাইবা কথা, আপনার গছ লগাতে না? নাই আজ্ঞা, কেউ কেউ গছ অছি? আচ্ছা, বড় গছ লগাইবা কথা না? আম্ব গছ, পণস গছ, এমনি বড় বড় গছ লগাইলে গছ আমাকে অম্লজান দেব। আউ আপনার কেমতি অছেন? ভালো অছেন? মু বি ভালো আছি। আউ আপনার সেঠি আজি আকাশবাণীর কার্যক্রম হচ্ছে না? নাই আপনার সেঠি কার্যক্রম হচ্ছে না? নাই আজ্ঞা আজ্ঞা। আউ আজি আমার সম্বলপুর কেন্দ্রর মানে আকাশবাণীর 90 বর্ষ পূর্তি অবসরের আজি বড়িয়া কার্যক্রম হচ্ছে। হ্যাঁ, সেইপাই মু আপনার কুচি যে আপনার ন আসি পারলে বি আমার অফিসিয়াল ইউট্যুব চ্যানেল অছি এবং ইনস্টাগ্রাম ফেসবুক মধ্যে অছি, তো আমাকে আপনার সেথিরে ফলো করন্তু। আউ আমার যাহা বি কার্যক্রম হব আমি চেষ্টা করিবু আপনার পাখরে পৌঁছাইবাকু, আউ আপনার সেই কার্যক্রমকু উপভোগ মধ্যে করি পারিবে আপনার ন পৌঁছি পারিলে বি। তো সেইপাই আপনার অনুরোধ রহিলা যে আপনার আমার কার্যক্রমকু ন আসি পারিলে মধ্যে সেথিরে দেখিবে। বহুত বহুত ধন্যবাদ। নমস্কার। আজ্ঞা নমস্কার, স্বাগত আপনার হ্যালো সখী কার্যক্রম কু। আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত স্বাগত। আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত ধন্যবাদ। আচ্ছা আচ্ছা আজ্ঞা, যদি রেডিওটা পাখে রকিছেন টিকে দূরে দিয়ন্তু, কোন পাই ইকো হউছি। তো বহুত বহুত ধন্যবাদ আপনার পাই, তো সে সব কার্য

0: যেহেতু আমি কুণা সম্প্রদায় বেশি এতলার যে অঞ্চল নু অঞ্চল তা স্কুল গুটি নু কুণা ভাষাতি পহেলা আরম্ভ মঞ্চা হলে ই যে আরম্ভ মঞ্চা আমি কুণু ভাষাতি পড়না বোধ তা আমি কুণা সম্প্রদায়ের গিয়ে এন্দের এন্দের লাভ মঞ্চা বলি
1: লাভ বাজকুন যদি এর থালে লাজরাল না আমি কুণা নেম ইহাদে কুণু কথা তেগম উপর ক্লাস নু ভাষা কথা নু টিকে লাজরাল নার কিন্তু প্রকৃতির যদি এরত নাম তো যেতেবেলে অন্টা পাড়া নু রই ইসান নলিয়া অন্টা কালি ইয়া রোড রই অন্টা ব্রিজ তিয়ার মানালি দান হ্যাঁ অন্টা ব্রিজ তিয়ার মানালি ব্রিজ তিন সুন্দরভাবে ডেকি করে হাতদার বারর পাড়র নলিয়া ব্রিজ পল্লা বাল্লা লিয়ার বারাবার পল্লা লিয়ার আসা রা কালিয়ার আর ইয়ে নামে ই ভল করে মিশ্রা পল্লা লিয়ার আর তামে সবুলে লাজকুরা মানিকি ডনিয়ার আচার
0: পাছিলি
1: পাছিলি আচার তো ইহাদে যে জড়া গেলে সংযোগ স্থাপন যে কামা খাতরালি আর এদেরকে যেতে বারর আর পুরা একদম নিঃসন্দেহরে আর সুন্দর ভাবে নিজের ভাষা সাংে যে ধর বঙ্গালি ভাষা তেঙ্গালার বাকি ভাষা গুলো তেঙ্গালার খেলা আর তো কাজ আর হন্য ফিলিং মা কামিকি হেমে ভাষা দি অন্টা উন্নত ভাষা দু আর নেম ভাষা সাংে সাংে তোমার দক্ষতা বিকাশ এনে মানো যেতবে প্রথম শ্রেণী নন্টা কুকসুন তার নবে খন বই পাড়স বাকি চিন্তা কামা তো অন্য বই ফের দশ পনেরো খন শহে খন বই ফের সপ্তাহ নু তিন খন বই পাড়স আস ফের আ বই মা কাম মানে সাত দিন মুজরা কেরা বই
0: মুজরা কেরা হ্যাঁ আখ্যাস
1: কেরাসি তাপরে কথা লাগাবাকে তাঙ্গে এতে ফ্রিকুয়েন্টলি কথা লাগস যে পুরা মহা মুশকিল দিন এণু করে নিহাতি ভাবরে ই হিসাবে যেতে ইহাদে পাড়াল না হাতদার যেতে ই হাতদার যেতে উড়খর নামে অন্য সমাজ আর গানে পুরা ভল করে দক্ষতা বিকাশ কামে করে পুরা ঠিক মানর অবহেলিত মা মান্নার ই যেন নামে আদিবাসী যেন হাতদার গুঠি যেন অবহেলিত মানা কালনার বলি চিন্তা কামা কথা লিয়া আর অবহেলিত মা মান্নার
0: হলে আর যেনটা কি পাছিলি রা কালিয়ার আর পাছিলি মারানার ফির
1: ইয়া ফিন ইয়া বংগার হ
0: আগলি বারর আর অলগা যে সম্প্রদায়ের গুঠিয়ার গিয়ে হাতদার আতলার আবরার সঙ্গে তাম সামান মানর আর যে ওটা আদিবাসী আলাত নামে ভাষা ছোটে নাম টিকে পলদাত ই যে মনোবৃত্তির আচ্ছা ই বন আধক বন আদত মুঞ্জা চালি আর ইবড়ারিন ফের ইয়া আগলি
1: অন্ধার সরকার গণনা কামচা যে 4300টা খালি নামে আদিবাসী গুঠিয়ার গিয়ে স্কুল আচ্ছা কিন্তু আস্তু এক নম এ ছ বরস তিন চৌদ বরস ভিতরে হাতদার ইন্দ্রের কামালি আর পুরা ড্রপ আউট মানে হাতদার আউ উপর ক্লাস কে পাঁচ ছ ক্লাস কে পালা পড়লা
0: মানে পাড়া পড়লা
1: পাড়া পড়লা লিয়ার আর পাটা মারলি আর এদের কে যেন ওড়িয়া ভাষা তো নামে কোরাপুট রাজ হুইয়া রানার যে আদিবাসী গুঠিয়ার আর থামে ভাষা আনার ওড়িয়া ভাষা তেঙ্গা হি পড়লার আর
0: বলে যদি আড়পাস্তি যদি স্কুল কে বারস ভাষা বহুত দুসরা বদলা রা কেলা হলে এদের কে মা বারস
1: দশিলা মানলি তাঙ্গা নি হাতি হ্যাঁ আচ্ছা আজকাল থাঙ্গে ভাষা নু তান যেতলে পাড়স ইয়াদে নিজর মাতৃভাষা বলি কিরি থাঙ্গে পুরা মুশকিল দিন যেতলে আর গানে কাচনা খরস কস যেতে বলে কিনে আর নবে খন বই পারস্কারস যেতলে কস বলে কথা দারগা মানলি নিহাতি বাবরে তো ই রকমর কথা আর যা হো ওডে কেড়ে না কেড়ে জিনিস রিভলিউশন মাননা লেখা জিনিস সাধারণ জিনিস মানলি দু আউ
0: তা ইদাত মান্না দ্বারা তান ফের দুসরা সম্প্রদায় গানে ভি মিশ্রা আঙ্গিয়া সারু ফের অলগা ভাষা বনি তান আহচাস ধীরে ধীরে কি আগলি কা লাগি লাগান তাঙ্গা সুযোগ
1: সুযোগ সৃষ্টি বন যায়
0: ইদাত তা হাত দু বছর গে লাগান কথা বন যায় ই ভাষা যেতে বলে নাম পাঠত তার সব বলে ই ভাষা নু কাছে নেকরত বলে ভাষা আর নামে আলার গে লাগান এন্দ্র ভল মান বলি কি
1: নামে আলার গে লাগান এরা নামে কুণু ভাষাতি ইন্না যাকে অন্টা ভাষান্তি বহি তিয়ার আগি মানা ইহাদে যেতেবেলে এই বহি নেম লেপচকাম যেতেবেলে হারাহারি যেন 300-400 বহি লেখা দাম ইন্নু নামে ভাষা সংস্কৃতি ভরপুর মাঞ্জা কর কিছি সাফা রকম নামে চালি চলন সবু বেশ পোশাক খাদ্য পেয় সাফা ভরপুর মাঞ্জা কর কিছি যেতেবেলে ভরপুর মাঞ্জা কর কিছি অন্টা জিনিস ইহাদে রাচা করা নামে সানগি আর ভাষা বি নামে উন্নত ভাষা মাঞ্জা করা ভাষা লাগান যেন এলচি এলচি করি নাম ভাষা বি মজা চালিয়াত ইহাদে আদি মা মানিকিরি নাম বি সামনাগে বুঙ্কাত বাড়িকিরি নামে ভাষাকে যাহা নামে হাতদার বি যেন তেঙ্গা পল্লা লিয়ার ভাষা ইহাদে আরামরে পুরা তেঙ্গর
0: নিশ্চিত ভাবে তা নাম যেতকি পাড়াল কাত আগলি যত পড়াকে তত বেড়া বাগির নামে ভাষা মন নাম
1: মদরা চালক
0: কিন্তু আদান ওটা বড়েটে প্রয়াস এটা নানা খাতরা আর আ ভাষা নু ওটা বহি ফির ইদান নিম লেকচার আর স্কুল গুঠিন আপন পাড়া মানালি যেনথির লাগি কা নামে হাত দু বছর ভি ফের উর্খর আর আগলি এ কর আর নামে যেন আকুন তা যেন সমাজ আতলি আর সমাজ গানে বি সমকক্ষ হয়েকি চালর আর নিম যাহা বি আকুন সূচনা চিৎকার যে বহি লেখনা বাকেন নামে সম্প্রদায়ের গুঠিয়ার গে যেতকি তামে জিয়ানু তামে দৈনন্দিন জীবন নু যাহা বিটি ঘটারা লিয়া আবড়া গুটি ঘটনা বোধ একাবোধ নামে জীবন সঙ্গে সম্পৃক্তি আতলি আজকে নেইকি নিম কাহানি প্রস্তুত কাম কার লেখকাদার নামে পরম্পরা নামে সংস্কৃতি নামে ভাষা নামে যাহা আতলি ট্রাডিশন বোধ ଆବଦ ଭି ଇନୁ ନିମ୍ ଲେଖ୍କାଦାର ଯାହାକି ଟିକେ ଆଗରୁ ତେଙ୍ଗାଲ କାର୍ଯ୍ୟ ଗୀତୁ ଭି ଲେଖ୍କାଦାର ତ ଯଦି ନା ଆଲୋଚନା କାମ କଥା ବହୁତ କଥା ଯାହା

0: ইন বার্চকার আর একানেকি নামে কুণু ভাষা নু বহি লেখা মানো আর বহি বোধি দূসরা ভাষা লেখা একানেকি স্কুল নু পাঠতা মানো আ কথা যেত সরকার চিন্তা নানজা নি মুন্ডা বাড়িটি ভূমিকা কাজকার আর বহি লেখা যে প্রসেস রাচা আনু নি ইনভলভমান্সকার আর হু কথা বোন ইন্না নামে শ্রোতা ভাই ভৌণী গুঠিয়ারিন তেঙ্কার আউ আকাশবাণী কি বার্চকার আদি লাগান আকাশবাণী তার্তি নিমান অশেষ ধন্যবাদ জুহার
1: জুহার জুহার জুহার
0: তো ইন্নান্তা ই মাক্কা পুপু ঝকা ঝকানু যেন নামে কুণু ভাষাতি বহি লেখা খাতরা আর স্কুল গুঠিনু ইদাদ পাড়া মানালি ই বিষয়বস্তু বোধ একানে লাগিয়া মতামত চিওর আর চিঠি লেখর বুলিকি আশা কামিকি ইন্নান্তা কার্যক্রম বন ঈশানিয়ত ফের ঘাই যেতে রিন জুহার।
2: শ্রোতাবন্ধু শুণুলে কিষান ভাষার কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা, উপস্থাপনা ও প্রযোজনা সন্তোষ পিং, আকাশবাণী সম্বলপুর। শ্রোতাবন্ধু এথর আরম্ভ করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রম আরম্ভে শুণন্তু কিশোর কুমার কণ্ঠে কটি পতং কথাচিত্রর এই গীতটি, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীত নির্দেশনা রাহুল দেব বর্মন।

শ্রোতাবন্ধু আপনার শুণুচার হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম এথর শুণন্ত আরাধনা কথাচিত্র কিশোর কুমার কণ্ঠে এই গীতটি গীতিকার আনন্দ বক্সি সঙ্গীত নির্দেশনা এস টি বর্মন।

0: ಅಲ್ಲೋ ಏನು ನೀ ನುನಿ ಏ ಕಸ್ತೂರಿ ಅಹ್ ಕೇನ್ ಕೆ ಜೈಸಿ ಟುಕೆಲ್ ಟಜೆ ಬಡೇ ಡಾಡಬುಲಿ ಹೋಗಲಾನ
1: ಕಾ ಬೋಲುದುಲು ಬಾಲ ಜಗಬಾ
0: ತೋ ನನಾ ಕಾಹಿ ಜೈಛೆ ರೆ ನುನಿ
1: ಹಾರ್ಡ್ ವರ್ಡ್ ಕಣಾ ಅನ್ಮಿ ಬೋಲ್ತಿಲಾ ತ
0: ಓಹೋ ದಿನಾ ಮಹಾಜನ್ ನಿಕೆ ಜೈಛೆ
1: ಜೈಥಿವಾ ಕೈನ ಮು ಜಿಮಿ ಬೋಲಿ ಜೆ ಮತ್ತೆ ದೂರ ದೂರ ಮಾರ ಮಾರ ಕೊಲ್ಲಾ ಆ ಕೈಲಾ ಅಂಧಾರ ಕಾಂಚಿ ಪುಲೋ ಸಾಪ್ ಕೊಟ್ಟಿಯಾ
0: ঠিক কইলা রে মা ঠিক কইলা
1: মতে পেপারমেন্ট ও নলি পেপার আনদেমি বলছে গো
0: হ্যাঁ আনি দেমি বলিছে মতে রে গুটি দেব গানুনি
1: কাকে নাই দে একলা খাইমি নলি পেপার বনে মিঠা লাগছে নাই গো বা
0: ওরে বেটা বনে মিঠা লাগছে বনে মিঠা লাগছে যা যা খেলু তু পূজা তো ননা আইলে আইব
1: হে গোপা ননা কোথলা কেবে পরে পুষ্পনি আইবা
0: হ্যাঁ রে মা সবু বছর লিখে ই বছর বি পুষ্পনি আইবা
1: পুষ্পনি তি মতে নোয়া কুর্তা খনে গিনে দেবু গোপা দেখ তো গোপা ই ফরকটা কিন্ত চিরি গলান ননা সিলেই দেইছিলা যে রানীর ফরকটা সেনা নোয়া করি দেলা
0: আমার সবু আ করবার লাগি অছে রে মা সবু আ করবার লাগি
1: এসর পুষ্পনীতি কা কা পিঠা করমা গো বুয়া
0: সবু পিঠা করমা রে মা পপচি সোয়ালি দুদরা অসা
1: মোড়া পিঠা
0: হ্যাঁ মোড়া পিঠা বি করমা আউরি কেতনে কেতে কা কাটা করমা
1: মু মোড়া পিঠা করি জানছি গো গুলু গুলু গল মোড়া পিঠা করছন না গো বুয়া
0: আরে বা তো ননা বতাবা দি তোতে দেখ তো দেখ তো ননা আছে কি দেখ তো
1: এ বা হাত মো ননা আলানো মো ননা আলানো নলি পাপন আলানো মো ননা আলানো এ ননা মো নলি পাপর দে মো নলি পাপর দে সে মো
2: চল চল ঘর কে চল দে
1: না ই ন দে
2: চল ঘর কে চল আর নে তে নে যা খেল বুঝা
0: মহাজন কা কহলা ভাই

0: দাদা টিকে মুহ ধুই পক দাদা আর চাল ভিতর কে চাল টিকে শুই পড়ব চাল টিকে আরাম করব চাল কস্তুরী টিকে ধর তো দাদা কে ভিতর কে নামা চাল ডরব নাই ভয় নাই করব
1: কান হেলা জি
0: হেবা ও কানা কি দাদার মুহুনু খাসি খাসি রকত বাহারি পড়লা
1: হ্যাঁ দেখলি তো বাহারু থুলা
0: মুহুনু রকত বাহারলে কানা হেসি জানিছ
1: কানা হেসি
0: টিবি টিবি
1: টিবি সেটা গুটে কানা গো
0: সেটা গুটে রোগ গুটে বেমার
1: ছাড়বা কি নিব
0: ছাড়বাটা ছাড়সি হেলে পথিতি রবাকে পড়সি
1: এ মা মুই কেনতা করবি মোর দাদা নুক হবা কি নিগো
0: কল জাতি ঘা হই যাইছি বলছন তো
1: এ মা কল যা ভিতরে ঘা আলে লুকে আর কানা বঞ্চবে
0: নানা রকমর উসো কসা বাহারলা ন ফল হই যাবে তুমি চিন্তা নাই করো
1: মতে মতে তো বড় ডর লাগুছে গো মোর দাদা কেনতা হবা কেনতা নাই মোর মোর দিটা সিতে গলা ন মোর গোড় হাত লজ লজ ধরুছে মোর মোর মুড কিন্দ্রি বকালা ন
0: তুমি তুমি এটা ঘবরালে হবা কে মুই অছে পরে তুমি কিছু চিন্তা নাই করো
1: মতে তো চারিদিক অন্ধার দিশুছে মোর তো দেখা নাই গেলে মুই কেন রাজ্যে রহিবি মতে বসি দেলান গো
0: তুমি এতে কিল্লালে হেবা কায় হ্যাঁ কিল্লালে হেবা মুরিয়া তো তা নাই জানবার চাহি যে তাঁকর টিবি হয়েছে এটা জানলে সে ভাঙ্গি পড়বে চুকরি হয়েছে
1: হলে কেতে দিন আমি এই কথাটাকে লুকামা ভাগছুয়াকে পুয়ালে কেতে দিন ঢাপিকিরি রখমা
0: যেতে দিন হো পছে আমকু দাদাকে সামলাবাকে পড়বা
1: তুমি তুমি এতে অছ টিকে গলে কেনকে টিরকি দেব
0: মুই গলে বি আমি জি
1: দূর মাইতের পুয়াল জুয়ে কাই পড়তে জীব
0: না না না না তুমি মোর উপরে ভরসা রাখ কস্তুরি ই মোর গবেষণা সরি যাও মুই মোর কাগজ পত্র সরকারনিকে পঠাই দেসি
1: তেতকে পড়ে নৌকরি পাইব মুঠা মুঠা টঙ্কা রাপি আনব আমকু আমকু এই গরিব দুঃখী মানকু আর পচরা পকা আমি আমি তো গরিব লোক আমার আগে কেই নাই কে পচে কেই নাই তুমি তো জানিছ বাবু গরিব হচ্ছে দুনিয়ার ভগারি তুমি তুমি ইনকে নাই আইতিলে হেডিটে কাম হেইছি তাকায় পড়ঘরর পিলাই করিবি আমার বাকি লোক মানকর সঙ্গে মিশল আমার সঙ্গে খাইল পিল আমার দুঃখ সুক্তি গুটে হল আর মুই ভি কেনতা হল যে তম নেই পরাণটা কি ঢালি দিয়েছি তমে থিল বলি বেলটা কিন্তু কটি যাওয়া জনা নাই পড়ুলে তমর মুহ কিতে কিতে মধুর কথা শুনবাকে মিলুলে মুই ভাত বাড়ি দেউলি তমে খুশি থেকে খাওল ফুল কি খেল করুল
0: কস্তুরী
1: আম্বুরে রার পাখি কিতে গপসপ হোলা আমি যেন উদিকরি বুড়ি যাওয়া হলে বি রায় জনা নাই পড়ুলে
0: কস্তুরী
1: এসব মোর চিকরি এসব মোর চিকরি মুই কেতে রহমি গো কহ কহ গো মুই একলা কেতে রহমি মোর দাদা কেতে বনে আবার তুমি না হলে মুই উলি জিমি মোর আকাশকে কেই নাই না
0: কস্তুরী কস্তুরী তোমাকে মুই কথা দৌছি কস্তুরী মুই নৌকরি পায়ে কি নাই পায়ে জরুর আমি নিশ্চয় আমি মুই বড় লোক নুহে কস্তুরী মুই তোমার মানক লেখে মামুলি মনুষ্যটি আয় কস্তুরী তোমার ক্রিয়া মোর ক্রিয়া আর যাহার নাতি বলব তার নাতি ক্রিয়া করি কহুছে মুই জরুর আমি জরুর আর তোমাকে চুরি লাখ করি তোমার মুড়ে সিঁদুর মখামি
1: পাঠুয়া বাবু
2: হৈহ পাঠুয়া বাবু শুনুছে তুমি আজ যাওছ পরে
0: আজ নাই গলে নাই চলে ভাই
2: এ ফুসপুনিটা যাইছি তা আর যাইছিলে নাই তা বা
0: এটা তো সময় অপর কথা এ ঠুলিয়া ভাই কাগজ পত্র ঠিক তারিখ ন জমা করে দেলে মোর কামটা খতম
2: হে মু আগে মন্ধরা আর পছে কহলে চুপরা হেলে ভি তোমার লেখে পিলাটি মুই কাহি নাই দেখি হো
0: মুই কানা মহাপুরু মনু তাহনু বড়া তাহনু বড়া কেতে ভল ভল লোক মানে অছন মুই কি হ্যাঁ
2: মতে তো পড়তে নাই লাগবার সতে হো পাটুয়া বাবু তুমি আমার আঁখ খুলি দেল এই ছেলে

0: কেটে লাল লাল করব। হে বই এই ওঠা কেনতা কেনতা তোর ঘরকে কুনু আইলা বেলকে ননিকে ফিরে দিলি যে কেনতা হুতুলু কেনতা তোড় মারুলু আর ইহা যদি দেলা বেলকে ঝাল বাহুছে বহর বহর কাণ কাণ রখিছে যে বহর
1: ভূখাশলে
2: মহাজন দাদা ই সবটি পাইলু ই ঢোল ই নিশান ই যাহা আছে সবু তুই নেই যা আর হামকু ইনু নিকরাবু বলে নিকরা আমি কেহে মনা নাই করু হমকির সময় গোটে গোটে আসি তথা আই তুই হামকু যাহা গালি দেবু যাহা হুড়বু আমি সব সয়ম সব সয়ম হেলে দাদা আগর কথা টিকে সুর্তা আমি তোর কানা নাই করিব তোর বিহা বলে তুই তো দেখিছু দাদা গোটা দিন গোটা রাত ঢোল পিটি পিটি বজাইছু রায়পুর তোর লোক মানে আসছিলে রায়পুর আমার বজাবারটাকে দেখি করি কেনতা কহুতিলে নাই জানি তমে বড়লুকে ধূর্তি পাশরি পকাশ হব পচরাই মহরগুকে তোর কনিয়া পিলাতি নাই হই পারু থাই বলে ইয়ে কানা নাই কইছে যে আর আজ না হেলা বেলকে তুই হামকু কেন খেতর দেল করে দৌছু ই জীবন সব সইছে মহাজন দাদা তোতে আর অতকা কানা কইবি নাই তোর কেন কামে আমি ঠিয়া নাই হইছে কহ তুই গুতি নাই পাইলে আমি তোর হল ধরি নেইছু তোর খলাতি মারেন বাসি রই গেলে আমি সবে মরেই যাইছু মোর বুয়া থিলা যে তোর ঘরে কাম করি করি কুজা হই যাইছিলা বউ কুজা হই করি বুপরা মরি বি গলা বুয়া গলা মা বি মরি গলা আর মোর কনিয়া তুই তো দেখিছু দাদা তোর আগে আখ মুচি দেলা ই জীবন তো এবার কেতনে কেতে মার সহিছে হেলে দাদা তোর মার নেই তোর মার আজি সবকে রূপলি গলাব সংকীর্ণ বলে গলা তোর মার যাহা পারুছু কর যাহা পারুছু কর হব এ হাড়ু কান দেখুছু চল চল ইন আমি সবে বাহারি যা দাদা দাদা এই সব ঘর পাইলা এসবকে নিলাম করু বিকি দৌ কি আর কাহকে দই দৌ হ্যাঁ এসব তার আয় তারা এইসব এনুনি কস্তরি এ কস্তরি এমা এমা বাহার এ ফুল কেন চল চল ও পিলে আমি ইনু সব সব বাহারি যা
0: হবু হবু এতকি দিন হলা তুমি তোমার দিনা মহাজন কে নুহেছি না মুই নিম খারাম নুহেলে তোমাকে নিকরে দেবি বলি যে সথে নিকরে দেবি বজরে সলে বজ অঠা দাদা
2: এ হাড়ু থর থর খায় এ পল্টু
3: ও
2: থর খায় নিশান থর সৌ কহুছে গা পচ পজ খায় খায় পচ

0: অই ছাত অই ছাত কস্তুরী ননি কস্তুরী ননি পাঠবাবু আউছন পাঠবাবু আউছন
1: তুমি ইন অছ খাইব তুমি খুঁজি খুঁজি কাহ পলে আইলি
2: নি এটা কিলো চুরে হাড়ু
1: পাঠবাবু আজ আইবে পরে দীনা মহাজন কে চিঠি দিয়েছন
2: কে বইলু
1: আজ পাঠবাবু আইবে পরে দীনা মহাজন কে চিঠি দিয়েছন ইয়া চিনি তো মহাজন মতে কহি করি গলা
2: পাঠুয়া বাবু আউছন মাইকি বলতো
1: মাইকি দাদা সথেরে ননি
2: পাঠুয়া বাবু আউছন এ কস্তরি এ তোর পাঠুয়া বাবু আউছন লো দেবো দেবো এ আড়ু দেবো এ আড়ু এন্তা বেলে সে গদু মহরগু আর পল্টু ও কাহি গলে বো
1: এ দাদা দাদা

0: পাঠা দাদা
1: কা হলা সৌ
0: আমার আমার পাঠুয়া বাবুকে নাই নাই কিছু নাই কিছু নাই
1: এ সৌ কা হলা পাঠুয়া বাবুকে কহ নাই যেব ওয়ে মরগু কহ নাই যে কা হলা পাঠুয়া বাবুকে
2: আমার পাঠুয়া বাবুকে আমার পাঠুয়া বাবুকে পুলিশ পরে বাঁধি নিয়েছে হলে কাঁ যে বাঁধি নিয়েছে যে জনা নাই যাবার
0: পাঠুয়া বাবু গাঁ গাঁ বুলি নাচনে বালা গানে বালা বজানে বালা ইমান সব ঠোল করে তাঁর গবেষণা করতে লোক মান রীতি রিবাজ চালি চলন বিষয়টি জানিকি লেখবার তাঁর মতলস লা হলে ই তুম মানকর সঙ্গে রহিকি থিলা নাই থিলা ধনী গরিব ভিতরে থিবার তফাত যাকে সে তাঁর লেখাটি ফুটাই দেলে এন্তা কিছু কারণে লেখিদেবে যেটা কি সরকার বিরুদ্ধে যাই থাকে
2: পানি টিকে পি পকা দাদা
3: মোর দাদা কেমতা হয়ে যাচ্ছে গো হে দাদা

0: রচনা মঙ্গলচরণ বিশ্বাল, নির্দেশনা দ্বারিকানাথ নায়িক, পরিবেশন কলে সৃষ্টি সম্বলপুর কলাকার মানে, আকাশবাণী সম্বলপুর। শুনন্তু সম্বলপুরী মুখ্য সম্বাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই ভারত গৌরব দাস। প্রশ্নপত্র লিক অভিযোগ নেইকরি নিট ইউজি 2026 পরীক্ষা বাতিল কলা এনটিএ, অনিয়মিততার তদন্ত করবা সিবিআই। লগাতার দুই নম্বর থর লাগি আইজ আসামর মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেলে হিমন্ত বিশ্বশর্মা, চারজন বিধায়ক ভিল ক্যাবিনেট মন্ত্রী ভাবে নেলে শপথ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিএমজিএসওয়াই সফল কার্যান্বয়ন

0: ডাক্তার ও প্যারামেডিকাল কর্মচারী উপস্থিতিতে ঔষধ উপলব্ধতা ও হসপিটাল ভিত্তিভূমি সম্পর্কে আলোচনা করা যাইছিল। নয়াগড় জেলা খণ্ডপড়া ব্লক অধীন বনমালীপুরে নির্মাণাধীন বৃহত পানীয় জল প্রকল্প স্থিতি নিয়ে বিধায়ক দুষ্মন্ত কুমার স্বাই সমীক্ষা করেছেন। প্রকল্পর বিভিন্ন বৈষয়িক দিগ এবং কার্য সম্পর্কে অধিকারী শ্রী স্বাই আলোচনা করেছেন। নয়াগড় জেলা বেবর্তপল্লী কল্যাণ মণ্ডপঠারে জেলা আইন সেবা প্রাধিকরণ পক্ষের এক আইন সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে দেওমুক্ত আইন সহায়তা নম্বর 1500 বিষয়ে জনসাধারণ সচেতন করা ঘরোই হিংসা মহিলা সুরক্ষা শিশু অধিকার এবং সাইবর অপরাধ আদি আইন সংক্রান্ত পরামর্শ পাই এই নম্বরে যোগাযোগ করা জেলা আইন সেবা প্রাধিকরণ সচিব অঞ্জলি মচকন পরামর্শ দিয়েছেন। নুয়াপড়া জেলা খড়িয়াল ব্লকস্তরীয় আইন সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমে রাজ্য মহিলা কমিশন সদস্য মুক্তা সহবগ যোগদে মহিলা কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত আলোচনা করে। কেন্দ্রাপড়া জেলাপাঙ্ক সম্মিলনী কক্ষে জেলার চালুথিবা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলিকর অগ্রগতি সংক্রান্ত এক সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলাপাল রঘুরাম আর আয়র অধ্যক্ষতা করে প্রকল্প কার্য অগ্রগতি সমস্যা ও সমাধান সংক্রান্ত আলোচনা করে। গুজরাটর অহমদাবাদে আয়োজিত হওয়া রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্ব ভারতীয় ক্রীড়া প্রাধিকরণ এসএআই পক্ষরু দেশব্যাপী জনসম্পৃক্তি অভিযান আরম্ভ হয়েছে। খেলোয়াড় মনোভাব সৃজনশীলতা এবং যুব অংশগ্রহণকু প্রোৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই পদক্ষেপ নিয়েছে। অভিযানের অংশস্বরূপ অংশগ্রহণকারী রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 মশাল ডিজাইন প্রতিযোগিতা সিডব্লুজি রিল চ্যালেঞ্জ এবং কুইজ্রে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা মাই ভারত পোর্টাল উপভোক্তা খোলা রয়েছে। যুবপিঢ়ি মধ্যে উৎসাহ সৃজনশীলতা ও জাতীয় গৌরবর ভাবনা সৃষ্টি করে রাজ্যগোষ্ঠী ক্রীড়ার সফল আয়োজন সামূহিক প্রোৎসাহনকু প্রোৎসাহিত করা এই তিনোটি পদক্ষেপর মূল উদ্দেশ্য। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ আসন্তা 48 ঘণ্টা মধ্যে আহরি ঘনীভূত হয়ে সুদৃশ্য লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ বর্ষা হওয়া নিয়ে 21টি জেলাকে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর সতর্ক সূচনা জারি করা যাইছে। লঘুচাপর প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে আসন্তা 7 দিন পর্যন্ত বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। টেটলাগড়ে আজ দিনর সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং পারাদ্বীপে 33.2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যাইছে। অন্যপক্ষে চলিত সপ্তাহ শেষ আড়কু দক্ষিণ বঙ্গোপসাগর আন্ডামান সাগর এবং আন্ডামান ও নিকোবর দ্বীপপুঞ্জর কেতেক অঞ্চলকু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়া নিয়ে পাগ অনুকূল থিবা পানিপাগ বিভাগ পক্ষরু অনুমান করা যাইছে। মুখ্য সংবাদ পুনি থরে জাতীয় শিক্ষানীতি 2020 মাতৃভাষা ভারতীয় জ্ঞান পরম্পরা এবং নবসৃজনকু সরকার প্রোৎসাহন দেউছন্তি কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী। নিট ইউজি সানি পরীক্ষার তারিখ আগামী 10 দিন মধ্যে ঘোষণা করা যাবে নেই এনটিএ মহানির্দেশকঙ্ক সূচনা। প্রধানমন্ত্রী গ্রাম্য সড়ক যোজনার উৎকর্ষতা পাই জাতীয় স্তরের ওড়িশা পুরস্কৃত এবং রাজ্যগোষ্ঠী ক্রীড়া 2030 পূর্ব দেশব্যাপী আরম্ভ হয়েছে জনসম্পৃক্তি অভিযান। আঞ্চলিক সংবাদ আজ এটিকি।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: আজির প্রসঙ্গ আম নর্স আম ভবিষ্যৎ, নর্সঙ্কু সশক্ত করিবা, জীবন বঞ্চাইবা। আলেখ্য আঞ্চলিক সম্বাদ বিভাগ উপস্থাপনার মু মহেশ্বর সাহু। সুস্থ জীবন অতিবাহিত করিবারে সেবিকা বা নর্স গুরুত্বপূর্ণ সহযোগ প্রদান করে থাকে। শরীর অসুস্থ হলে কেবল যে ডাক্তার আবশ্যকতা পড়ে তা নুহে, সেবিকা মধ্য আমাকে পুনঃ কার্যক্ষম করাইবারে উল্লেখনীয় ভূমিকা নির্বাহ করে থাকে। তেণু স্বাস্থ্যসেবা ক্ষেত্রে সেবিকা হি হেউছেন সবুঠারু বড় কার্যশক্তি। রোগী সেবা লাগি নর্সঙ্কর কঠিন পরিশ্রম সমর্পণ ভাবক সম্মান জনাই প্রত্যেক বর্ষ আজির দিবসরে আন্তর্জাতিক নর্স বা সেবিকা দিবস পালন করা যাচ্ছে। আধুনিক নর্সিং সেবা আরম্ভ করেছিবা ফ্লোরেন্স নাইটেঙ্গলঙ্ক জন্মদিনক স্মরণ করিবা উদ্দেশ্যে এই দিবস পালিত হয়ে আসুছি। 1820 মসিহা মে মাস 12 তারিখে ইংল্যান্ডর এক ধনী পরিবারের ফ্লোরেন্স নাইটেঙ্গল জন্মগ্রহণ করেছিল। 1954 মসিহার রুশ দক্ষিণ প্রান্তরে যুদ্ধ করা ব্রিটিশ সৈনিকঙ্কু ক্রিমিয়াকু পঠা যাইথিলা। সে সময় ব্রিটেন ফ্রান্স ও তুর্কি একাঠি রুশ বিরুদ্ধে যুদ্ধ করুথলে। ଆହତ ସୈନିକଙ୍କୁ ଚିକିତ୍ସା ପ୍ରଦାନ ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଫ୍ଲୋରେନ୍ସ ନାଇଟିଙ୍ଗେଲ୍ଙ୍କ ସହ ଅନ୍ୟ ସେବିକାଙ୍କୁ

0: দাদা জুহার গো।
1: জুহার জুহার।
0: ইবুয়া এটা কাণ এটা ধরি করি আইছ?
1: এটা আবার কা করব রে বটকিন, যে যে থিবে এটা নেই করি হেলে জিবে বলি ওর লেতি গুড়া থিপি দিলা বল তো এখানে যেই থিলি এটা বেলগুড়ি আখে তাড়কে বুঝল
0: যে তুমি তো বড়হা দিন বৈঠকি কে আসছ কা করতুল জি?
1: আসুছে আসুছে, হেলে কাণ যে জিনছ মুই এলা দিন তুমি নি আর তুমি এলা দিন মুই নি।
0: হেনতা হউছে পরি আজকালি ঘরর কাম কবার বড়ি গলা ন?
1: হ্যাঁ শুনো তো, কবার বুতা আমার দেখো তো আমি চাষি বাসি লোক।
0: হ্যাঁ
1: পহলা রেণী নি চললে ঠুঁড়ি নি চলে কি নাই
0: হেটা তো সতায়।
1: আর সকাল পাইলে কি তো আমার বুতা তিন লাগমা যে দেখুছ সব কি নাই।